0: Safe BV, al 38 jaar de groothandel in tropische en exotische producten. Safe BV, South American Food Express BV in Rotterdam. Rotterdam. Rechtstreekse import van groenten, fruit, dranken, kruiden, diepvries, snacks, sauzen en nog veel meer. Uit Suriname, Zuid-Amerika, Azië, Afrika en de Caribbean. Caribbean. Dagvers en van topkwaliteit. Bezoek onze ruime cash and carry in de Spaanse polder, Vlaardingweg 53B in Rotterdam. Ja, ja, vanaf dit jaar zijn wij 7 dagen per week open voor professionals in retail en horeca. Horeca. Horeca. Safe BV. Taste the tropics. Let op, toegang alleen met KVK-inschrijving en BTW-nummer. Meer info op safebv.nl. NL. NL.
1: Ben jij binnenkort jarig? Door Janemdine, door Zalgrehe. Of ga je trouwen? Door विवाह होने वाले हैं, तो शादी होने वाले हैं, या किसी का मुंड संस्कार है. उजाला रेडियो पर फरमाइश आप दे सकते हैं. 15 फरमाइश फॉर मार 100 यूरो और उजाला रेडियो. स्टूडियो मेल नंबर info@ujala.nl.

0: WNUR.
1: Dit is Erik Evengroen van de AWB. Er zijn op dit moment geen bijzonderheden te melden op de weg. En tot zover de ANWB verkeersinformatie.
2: Ujala Radio. Ujala is toch mijn favoriete radiostation.
3: ये उजाला रेडियो है सुनने वालों और अगला गीत फिल्म क्रिमिनल से आप सुनेंगे